0: স্কোপ সরকার হেলথ সেন্টারসে ডিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকবা মদব দিয়ে আছে। ডিপি লাগা কোনবা সওয়াল থাকলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি। ডিপি হারিব দেশ জিতিব। কিন্তু জানকারী NTEP বরা দিয়ে আছে।
1: আপনি শুনেছে না নাই নাগাল্যান্ডের সেন্সাস 2027 নিমিত্তে ঘর গিনতি কাম শুরু হয়েছে। এই জানকারী খান লবলে আছে।
2: ঘরতে থাকা দরকারি সুবিধা খান খাবলে পানি LPG ইলেকট্রিসিটি স্যানিটেশন আর বাকি দরকারি জিনিস খান লাগা ডিটেলস লব।
1: তিতিয়া সেন্সাস অফিস মানুষ আপনার ঘরতে আহিব, ঠিকঠাক জানকারী দিবি আর ভালসে পুরা মদত করিবি।
2: আপনি খান লাগা মদত বেশি দরকার আছে। আমি খান লাগা সেন্সাস, আমি খান লাগা ডেভেলপমেন্ট।
3: ওয়েফএম ট্রাগোবান News, music and entertainment. This is FM Trakoban. FM 103 megahertz.
4: Good morning listeners, ito Akashvani Kohima FM Trakoban 103 megahertz pra program di thake huni ase aru eta ko huni hobo Hindi film gaan program that is RJ's choice moila ka pasand Hindi film gaan program. So RJ Jacob apni han sab ke welcome kuri ase, swagat kuri ase. Namaste aru salam koina janai di ase. আপনি খান লাগা ফিডব্যাক সাজেশনস নইলে থটস থাকছে কলে এই নম্বরে লিখিব পারে 9436805333 আর লিখিব কারণে কোড আছে FM স্পেস এফ ওয়েল লিসনার্স গান প্রোগ্রাম শুরু করে দিয়ে আছে পয়লা গীত শুনব আপনাদের আরমান মালিক লাগা ওয়াস্তে ফিল্ম আছে বদলা গীত লিখে হয়েছে কুমার মিউজিক দিয়ে হয়েছে আমাল মালিক

প্রোগ্রাম টি আকৌ দুসরা গীত শুনব আপনাদের অরিজিৎ সিং লকাওয়াস্তে ফিল্ম আছে চিচোরে, আর এই গীত লিখিয়া হয়েছে অমিতাভ ভট্টাচার্য, মিউজিক দিয়া হয়েছে প্রীতম।

0: FM 103 megahertz.
1: This is Akashvani Kohima. Here is the real-time traffic update for the reporting time, 11 a.m. The status of traffic in and around Kohima. Firstly, for the route, Moncola to PHQ Junction. Commuters who are northbound will be met with light traffic and will be the same case for all southbound commuters as well. For the route PHQ Junction connecting Mesir Junction, it's once again the same as all commuters, regardless of whether you're northbound or southbound, will be met with little to no traffic at all. TCP to Razu Point. Slight difference in this case, as the status of traffic northbound is moderate and southbound the status of traffic is moderate still. Three alternate routes can be opted for. Firstly, it's the route that connects TCP and Razu Point. Secondly, box cutting NHAK connecting Census Point. And thirdly, the route that connects Phulbari, Kochise Ground and Razu Point. For the route Razu Point to Census Point, it's light traffic once again for all commuters out there, regardless of whether you're headed north or south. And the case is the same for the remaining two routes, namely High School Junction to Census Point and NHAK Junction connecting Census Point. As all commuters out there, regardless of whether you're northbound or southbound, there will be light traffic ahead. Listeners, please be advised to obey all traffic rules and to commute safely. This is Akashvani Kohima.
0: FM Track Band
2: 103 MHz.
0: News, music and entertainment.
2: This is FM Track Band
0: FM 103 MHz.
3: আপনি হিজনা নাই নাগাল্যান্ড সেন্সাস 2027 নিমিতে ঘর গিনতি কাম শুরু হয়েছে এটি জানকারী খান লবলে আছে
4: ঘরতে থাকা দরকারি সুবিধা খান খাবলে পানি এলপিজি ইলেকট্রিসিটি স্যানিটেশন আর বাকি দরকারি জিনিস খান লাগা ডিটেইলস লব
3: তৃতীয় সেন্সাস অফিস মানুহন আপনার ঘরতে আহিব ঠিকঠাক জানকারি দিবি আর ভালসে পুরা মদত করিবি
4: আপনি খান লাগা মদত বিশি দরকার আছে আমি খান লাগা সেন্সাস আমি খান লাগা ডেভেলপমেন্ট ইটু
5: আকাশবাণী কোহিমা Women Time Program Day sob manike swagat kori di ase aji American Women Time Program Day Health and Family Welfare Production ekta Cervical Cancer Awareness laga oporte Dr. Tejavinyo Kunihi Putinyo Hospital de Women Specialist ase tarhe osol kori kena Cervical Cancer oporte John Karidia Program ekta hunibo pabo
6: My khan first to cervix laga cancer laga kotha ko cervical cancer koi to basically to do মাইকী লগা উম না বাচ্চা দানী লগা মুখতে ঘাও লগা ক্যান্সার আছে তো মহান হুমস কুশে গুলে তো তার পার্ট আলাগ আলাগ থাকে ক্যান্সার দু মহান কোয়াদু উম লগা মুখ ইটু ইংলিশতে সার্ভিক্স কয়ে তো উম লগা মুখ লগা ক্যান্সার ইটু লগা কথা কো আছে মখান আলাগ আলাগ জায়গা লা ক্যান্সার বি থাকে হলে বি ইটু হে সবসে কমন আছে মাইকি খান লাদো তো ইটু লগা কথা কব তো ইটু লগা ক্যান্সার তো কোন পাব পারে মাইকি মানুষ কোন কোন হলিবি উম থাকা খান পায় হলিবি কি লগা কাম করিলে ইটু লগা চান্স বেশি আছে কোয়াদো ফার্স্ট এদের লিস্টটো ইংলিশতে লিখি কেনা আছে হলিবি মই ফার্স্ট কবলে মনটো উইকেন্ড ইমিউন সিস্টেম মই খান লগাও তাকত নাথাকিলে বিমারকে ফাইট করবলে তাকত নাথাকিলে কি কি হলিবি বিমারটা আহে আর ক্যান্সার লা বিমার বি ইটুপরা স্টার্ট করে তো কি করিলে আপনি লা ইমিউন সিস্টেমকে কমজোর করব ইটু কোয়াদু স্মোকিং নলে বি একু টোব্যাকো লাগা প্রোডাক্ট খাইনি পান কি কি হইলে বি টোব্যাকো থাকা লাগা সামান খান খাইলে দু আপনি লা ইমিউন সিস্টেমকে বেশি কমজোর বানাই দিয়ে তাতে বিমার সব বি আপনি লা ভিতরে আহিব পারে এসপেশালি ক্যান্সার লাগা বিমার বেশি জলদি পরা মতা মাইকি লাগা সেক্সুয়াল ইন্টারকোর্স খান ঘুরা স্টার্ট হইলে আপনি লাগা সার্ভিক্সকে বি ঘাও দিবলে তো চান্স বেশি হয় এইটো কারণে কি জলদি পর সেক্সুয়াল একটিভিটি স্টার্ট করে ইমান আপনি লাগা রিস্ক বেশি হয়ে যায় আর সেক্সুয়াল একটিভিটি করলে তো STI ইনফেকশন আলাগ আলাগ ইটু খান তো এনে গাও ভিতরে আহি যায় তো ইটু ইনফেকশন তো একবার মহান লাগা গাও ইমিউন সিস্টেম বেয়া আছে বলে ইনফেকশন থাকি থাকি কেন লাস্টে তো ইটুর বি ক্যান্সার হব পারে আর আলাগ আলাগ মানুষ লগতে রিলেশন থাকিলে বি আলাগ আলাগ মানুষ লা বিমার আপনি লা ভিতরে সব আহিব পারে আর আপনি লাগা কপাল ব্যাস

0: বলেও তাতে পৰা কেঞ্চাৰ ওলাব পাৰে। চেম বি বাচ্চা বেছি পাই দিছে কলি বি একো ৰেষ্ট নাথাকি কেনে বেছি বাচ্চা আপুনি লাইফ টাইম দে পাই পাই থাকিছে বোলে চাৰ্ভিক্স বি ডাঙৰ হ'ব ছোট হ'ব এনেকুৱা আলাগ আলাগ শ্বেপ হৈ যোৱাৰ কাৰণে তাতে পৰা বেমাৰটো আহি যাব পাৰে। তো এইটো মই আপনাকে রিস্ক ফ্যাক্টর কুছি বলে মাইকী মানুষ ভাবিলে কব সব মানুষই এই লারিস্ক থাকে। তো মই কি করলে মই ক্যান্সার আসে না না এই ধরব পাৰিব। এই সবসে ইম্পর্টেন্ট প্রিভেনশন নাপা আগেরে ধরবলে পড়া লাগা এই ক্যান্সার সার্ভিক্স লাগাতো তাই ভাল আছে। তো মই খান কোন কোন হইলে কি করব পারে তো প্যাপসমিয়ার কি আছে বাচ্চা দানি লা মুখ পরা তাই পানি অলপ লব আর এই পানিট মই খান মাইক্রোস্কোপ পরা সাই না তাতে একু চেঞ্জ আছে না এই মান তো ফাট ধরব পারে। এই বিষাবি নেবিখাই দামবি নহয় আর একু দুঃখ নহয় না একদম ফাটাফাট পেপসমিয়ার করব পারে। সো এই পেপসমিয়ার কোন কোন হইলে মাইকী মানুষ খান একবার সেক্সুয়াল একটিভিটিতে স্টার্ট হয়েছে বলেও পেপসমিয়ার করব লাগে। আর মই খান মেডিকেল দেতো রেকমেন্ড করা এনে 21 এজ পঞ্চা পিছে দেতো সব মানুষ পেপসমিয়ার করলে বি ভাল এনেকা কয়। কেতাবাতো মই খান আপনি ওম লাভ মুখ সাদাম দে আসলভাবে ঘাও তো দেখি যাই দে তো এনেকা একদম গুসা দেখা লাগা লাল এনা দেখিলে মই খান খালি পেপসমিয়ার নহে না আপনি লাগা মাংস অলপই লব তো এই মাংস ছিঙিয়াতো বি নেবিখাই দে তো অলপ মাংস ছিঙি কেনা এই মই খান মাইক্রোস্কোপ পরা চাই না খালি ক্যান্সার নহে না আলাগ বিমার বি ধরব পারে হলে বি ক্যান্সার বি ধরব পারে। তো এইটুকু মহান বায়োপসি কয় পেপসমিয়া কয় এই কোন কোন হলে বি মাইকী হলে তো করব লাগে দাম বি বেশি কমতি এনিথিং ফ্রম 500-750 লাগে আর এই করা তো এভরি মহিনা করব লাগে সাল করব লাগে এনেকা নহয় একবার পেপসমিয়ার করা স্টার্ট হলে তো তিন সাল দিয়ে একবার করলে বি হয়ে যায়। তো মই খান কি করব পারে ক্যান্সার আপনি লাগাওতে নাহি বলে মই খান কি নিচিনা লাইফস্টাইল করলে তো ভাল হব মহান এই কথা কইলে তো একটা মই খান আজিকালি তো ভ্যাকসিন বি থাকে কোভিড পিছে দিয়ে এটা সব মানুষ ভ্যাকসিন তো বুঝি যাইছে। তো ক্যান্সার লা ভ্যাকসিন তো মই খান HPV ভ্যাকসিন কই দে তো HPV তো ভাইরাস লা নাম তো আছে ক্যান্সার দিয়া লা ভাইরাস লা নাম তাই বি আলাগ আলাগ থাকে। তো নম্বর 16 আর নম্বর 18 পর সবসে বেশি ক্যান্সার দিয়া লাগা ভাইরাস তো আছে। তো আজিকালি লা ভ্যাকসিন তো ইটু HPV তাই লা নম্বর আলাগ আলাগ নটা নম্বর লাগা মুইকে প্রটেকশন দিব পারে দে আর কিমান জীবন টাইম দিয়ে এই ভ্যাকসিন লব ইমান তাই লাগা পাওয়ার বেশি হয়। তো এতে পর চাইলে সাবি আলাগ আলাগ মাইকি সব এজ গ্রুপতে বি ভ্যাকসিন তো লবলে পারে আর সব মানুষ পেপসমিয়ার বি করব পারে। তো ভ্যাকসিন তো কোন লয় জীবন টাইম দে 9 ইয়ার্স পর শুরু হয়ে গেলে 15 ইয়ার্স লাগা আগে দে এই ভ্যাকসিন লইলে তো আপনি 90% পর বেশি আপনি প্রোটেকশন পাব পারে হলে বি জীবন টাইম দে লইলে তো খালি দুইবার হে মারে দে ইঞ্জেকশন তো না 6 মান্থস পিছি দে একটা লব এনেকা করে কিনা দুইবার হে লয় হলে বি আপনি আপনি লাগা এজ বেশি হয়ে গেলে এই ভ্যাকসিন লইছে বলে তো মই খান দুইবার নহে না 3 বার মারে। তো মানুষ বেশি সুদিয়ে মই তো আয়া মই 15 থাকা দাম দিয়ে তো ভ্যাকসিন তো থাকা নাই এটা মই মই উমারটা বেশি হয়েছে মই ভ্যাকসিন চলাব পারব না নাই এনেকা বি থাকে হয় আপনি বি চলাব পারে হলে বি আপনি কানে তো তাই লাগা পাওয়ারটো অল্প কমতি হয়ে যাব তো 90-60% নিচনা গিরি যায় হলে বি এইটো ডাঙর মানুষ হলে বি ভ্যাকসিন তো চলাব পারে। বেস্ট তো আপনি সেক্সুয়াল একটিভিটি নকরা স্টার্টেহে ভ্যাকসিন চলাইলে প্রোটেকশন বেশি হয়। আর সেকেন্ড তো মই কোয়া নিচনা পেপসমিয়ার এই স্ক্রিনিং টেস্ট বি করব পারে তো 21 ইয়ার্স পর স্টার্ট হয়ে না 3 সাল দে সব মাইকি ডেন্টাল চেক আপ হেলথ চেক আপ এনেকা করার নিচনা পেপসমিয়ার বি করলে ভাল আছে। পেপসমিয়ার এভরি 3 ইয়ার্স করব আর আপনি 30 ইয়ার্স পর বেশি হয়েছে বলে তো খালি পেপসমিয়ার নহে না DNA টেস্ট HPV DNA টেস্ট এইটু বি করব পারে খালি এই পেপসমিয়ার আর DNA টেস্ট একই লো করছে বলে তো 3 সাল নহে না 5 সাল দে টেস্ট করি গেলে আপনি লা প্রোটেকশন থাকিব পারে। আর এই টেস্ট খান তো মহান কি করে আছে কইলে তো মহান এই টেস্ট পর আপনি কি রিস্ক আছে এই জানি যায় bimar to asna nai jani jai aro bimar laga age de pre cancer laga iku chance asna nai tu khan jani na u tu time de he treatment loi loi le apni kitabi cancer na pao cancer cervix laga cancer la warning signs na ki agi la body no li apni la anybody female kun la body itu sign hile red apni la mon de ekta alert ho lage that kiba ekta golti ho pare to first two discharge de apni white discharge no li kiba ekta discharge ula ase khotom no hoy hoy thage treatment lo li aru ula ase ninga kule do itu do danger thakibo pare aru next two bleeding abnormal bleeding na apni laga khali periods monthly mens no hoy na alag time de bi bleeding bishi ho ase bishi deri gane bleeding hase no li cycle cycle la maja de bleeding olop olop dikhi ase bole itu bi danger ho pare next to apni pila do mens to khali 3 din kane hai hai holi aji kali do bishi heavy hai ase ahi thagina ek hafta 10 din bra bi bishi ho ase bole apni la um bitor de kiwa bimar thaibo pare to itu bi check korwa lage to itu khan do early signs khan ase de piche de do moi kwa nishna cancer do stage alag alag thage do to stage kiman bishi opor hui jabo iman apni la symptoms khan bi olop related noile bi thakibo pare তো এইটো খান লাষ্ট চিমটম নিচিনা তো আপুনি আচানক পৰা বেছি ৱেইট লছ হোৱা আছে পাতলা হৈ যায় আছে মই ভাত ভাল ৰখা আছে লিবি কিলে মই মস্ত নহয় হয় না ক'লে গাঁও ভিতৰতে কিবা বেমাৰ থাকিব পাৰে ছেকেণ্ড ভাইটামিন এ চি ই চব ডায়েটিচিয়ান কোৱা খান খাই লৈছে হ'লেবি সদায় টায়াৰ্ড লাগি আছে কনষ্টেণ্ট ফেটিক এইটো থাকি লিবি আপুনি গাঁও ভিতৰতে ইমিউনিটি পৰা কিবা আলাগ বেমাৰকে বেছি ফাইট কৰাৰ কাৰণে আপুনি নিজৰ কাৰণে একো এনাৰ্জি নাই তুমি থাকিব পাৰে তো এইটো চেক কৰিব লাগে থাৰ্ড আপুনি লগা পেট সদায় বিষাই না নাভি লগা নিচে মহান পেলভিছ কৈ দে তো পেলভিক পেইন বোলা ইটো পাৰ্ট সদায় বিষা নিচিনা ভিতৰ ৰাইটা বিষাই থাকে কৈলে ইটো বি কেঞ্চাৰ বিৰাই থাকিব পাৰে ৱুমছ লা বাহাৰ দিবি ওলাই থাকিব পাৰে তো ইটো বি একবাৰ চেক কৰিব লাগে আৰু পিছাব পিছাব কৰাদম দিবি পিছাব বিষাই থাকে মই ডক্টৰ যাইলিবি তাই কৈ ইউৰিন ইনফেকশ্যন নাই হলিবি কি কি হলিবি মই সদায় ব্লাডাৰ লগা প্ৰব্লেম থাকি আছে ইনা কৰিলিবি ইট মে বি চাৰ্ভিক্স লগা কেঞ্চাৰ আৰু ব্লাডাৰটো কণ্ট্ৰল নাই হৈছে না পিছাব কৰিলে মন হ'লে কণ্ট্ৰল নাপাৰে কেনে এনে আপুনি লা পিছাবটো ওলাই যায় এনেকুৱা কৰিলেতো নাৰ্ভ খান বি এফেক্ট থাকিব পাৰে ঠেং বি ফুলি যাব পাৰে কোনোবা মাইকী খানটো ঠেং ফুলা ষ্টাৰ্ট হয় হোৱাইট মেন্স যাই আছে বেছি উইক লাগি আছে আৰু আচানক পাইছেতো ঠেং বি ফুলা ষ্টাৰ্ট হৈছে ক'লেতো আপনি লাগা ক্যান্সার দু ইটা দু আপনি লাগা খুন লা রাস্তা দিবি যাই থাকিব পারে তো ইটু গানে থেং বি ফুলি যায় আর লাস্টলি দু পয়লা দু মতা খান কে লোদে মিলা টাইম দে দু ইকু নি বিখাই হলি আজি কালি বিশি বিখা স্টার্ট হো আছে বলে দু উতু বি আপনি লাগা ভিতরে কিবা বিমার থাকিব পারে তো ফর অল দিস সাইন্স আপনি ইকু মানু জানি আছে বলে দু ইটু খান দু জায়গা চেক করব লাগে তো ইয়েতে মইলা মেসেজ দু best protection is early detection ne napa laga age brahe apni bon kuri disele do kitabe apni la pore itu cancer la bimar tu nahibo to yete ekta moi statistic kobole mondu apni khan sob jane cancer du stage thage stage 1 du sobse bhal du stage 4 du sobse biya du to apni itu pap smear khan check up itu khan kurile do apni stage 1 noli bi stage 1 la age khan he phat duriwo pare তো এনেকুৱা কৰিলে তো আপুনি লাষ্ট চাৰ্ভাইভেল কিমান দেৰি জিন্দা থাকিব এইটোতো বেছি ভাল আছে দেই এনে নৰ্মেল মানুহ নিচিনাই হ'ব হ'লে বি ৰখি ৰখি থাকি কিনে মই চেক নকৰোঁ এনেকুৱা কৰি না লাষ্টে আহিছে গ'লেতো ষ্টেজ ফ'ৰ পুঞ্চিলেতো আপুনি লগা জিন্দা হ'বলৈ চান্সটো বেছি নিচে হৈ যায় এইটো কাৰণেহে জলদি যাই কিনে চেক কৰাহে ভাল আছে
1: আমেৰিকান এতিয়া HPV ভেকচিন আৰু চাৰ্ভাইকেল কেঞ্চাৰ ওপৰতে মানুহ খান একটা দুইটা কোৱেশ্যন সুধিয়া লগা ওপৰতে শুনিব পাব
2: বাই চান্স ফৰ দ্য HPV ভেকচিন না দাম কিমান আছে আৰু কিমান কিমান চলাব লাগিব না আৰু ছেকেণ্ড কোৱেশ্যনটো বাই চান্স আপুনি লগা ছেক্সুৱেল লাইফতে একটা পাৰ্টনাৰহে আছে একটা পাৰ্টনাৰহে আছে কৈছে বোলেতো মতাটো কণ্ডমটো চলাব লাগে না কেনেকুৱা প্ৰটেকশ্যন কৰিব পাৰোঁ
0: ওকে খালি সেক্সুয়াল ইন্টারকোর্স থাকার কারণে ক্যান্সার পাইছে ইনেগা তো নহয় দে হলেবি মেইনলি দ্য থিং ইজ লাইক আপনি খান ইন্টারকোর্স থাকা দাম দিয়ে ইনফেকশন ইন্ট্রোডিউস করব পারে কিমান বেশি পার্টনার থাকিব ইমান ইনফেকশন থাকিব পারে এইটহে আছে তো আপনি একটা পার্টনার থাকিছে বলবি আপনি লা ভিতরে ইনফেকশন থাকিলে স্টিল আপনি cancer pabo pare aru apni multiple partners thakile bi apni bhal hygiene ase kitha bi infection thakane bole cancer na pabo bi pare to itu du ekta set rule that imane kurwa lage iniga thakibole iniga no hoide to main thing is infection thakibo na lage aru apni laga genital hygiene apni la nijer hygiene bhal thakibo lage if apni la partner tibi infection ase bole hoy utu time de do apni dijon intimacy thakibole lagile do definitely condom cholai gena ekta barrier thakile bhal ase tai la infection apni ge na lagibole holi bi tai infection nai bole do itu barrier chola bole do as such necessary to no hai
2: HPV vaccine laga dam do usually mahan HPV vaccine gole alag alag bishi ase de madam kwan nishana HPV virus to cancer causing HPV virus kan do 9 types ase main do so vaccine bi alag alag types thage so anywhere between 4000 to 11000 per dose ekta dose de na holi bi moi khan yede commonly chola do nagaland de aru putunya de bi chola do 3500 4000 to 9000 so itu do 3 dose no 2 dose kyun to vaccine chola ase itu la opor ase so apni khan kon kon yede sadi huina ase aru apni la jawan chukri chukra khan ase 9 years plus hui jaise koile ahi gene mahan immunization clinic thage every saturday vaccine la clinic thage hospital de ahi gene mo khan la expert ange lok pai gene vaccine la dose lowo pare
0: Thank you.
1: Aji American Women Time Program Day Health and Family Welfare Production Ekta Cervical Cancer Awareness Laga Oporte Dr. Tejavinyo Kunihi Putunyo Hospital De Women Specialist Ase Tarhe Osol Kurikina Cervical Cancer Oporte Jankari Dia Program Ekta Hunibo Paishe Aji Karne Women Time Program Imanute Ses Kuridi Ase.

0: Sop Swakar Health Center stay BP laga free check up treatment aro kau phal thakibo laga motop diye BP laga kumba sawal thakile toll free number 1-800-116-660 call koribi BP hari ho desh chiti ho
1: kuchu jankari NTEP bar diye se
2: FM Tracker Band
3: 103
2: MHz News, music and entertainment
3: This is FM Tracker
2: Band FM 103 MHz
4: Once again, a very good morning listeners. Ito Akish Vani Kohima, FM Tracker Band 103 MHz Prapniyan program dite kya huni ase Aro itya huni habo live phone-in program That is Hindi film laka ase ito ইটো কারণে আর জে জেকব আপনার সবকে ওয়েলকাম করে আছে স্বাগত করে আছে নমস্তে আর সালাম কইন জানাই দিয়ে আছে আপনি খালি এই নম্বরে ডায়াল করব পারে 0370224-3036 মানে আরেকবার কই দিয়ে আছে 0370224-3036 এই নম্বরে ডায়াল করি কিনা আপনি কান কি গানা শুনি বলে মন আছে মইকে কই দিলে মই আপনি গান কারণে বাজাই দিয়া হব কিন্তু মই আগেবার কই দিয়ে নিছি না কি গানা শুনব কৰিলে বি আপুনি গানে পহিলা পৰা বিচাৰি কিনে ৰাখি ল'বি কিলে মানে মই কল কৰি পিছতে আপুনি গান ইটো ইটো কৈ থাকিলে বেছি টাইম ৱেষ্ট হৈ যায় এইটো কাৰণে এইটো টাইম ৱেষ্ট নহ'বৰ কাৰণে মই আপুনি গানকে জনাই দি আছে দৰ্শকো যো আবি লাইফ ইন লাইফ ফোন ইন প্ৰগ্ৰাম শুৰু হ'বলৈ ৱালা হে ইছিলে আপোনালোক যো বি ফোন কৰনে ৱালা হে আগে সে আপোনালোক গানা ধুন দিজিয়ে আৰু আমকো ফোন কৰনে টাইমে ইছ গানা কা বতা দে মুে বহুত আচ্ছা লাগেগা কিন্তু এসা হলে সে টাইম ৱেষ্ট নেই হোগা তো লিসনার্স খান অলরেডি আপনি গেলা কল তো আই আছে তো মই পয়লা কল রিসিভ করে লো আছে ফার্স্ট কল কোন লাগা আছে তু পয়লা জানি লব হ্যালো
5: হ্যালো
4: হ্যালো Yes.
5: Hello.
4: Hello.
5: Ah, my Gulaghat Babakara Kosu.
4: Acha. Apnar naam?
5: Mon naam Navami Hazarika Syam.
4: Okay. Aji kuntu film laga gana honi bole mon?
5: Aji gaan to ase Bazigar cinema khonor gana ta hunai dibo sun.
4: Bazigar na ki?
5: Hai.
4: Hunai dibo, hunai dibo.
5: হয়
4: বাজিগার ফিল্ম পৰা কোনটো গানা শুনি উলমন
5: বাজিগৰ
4: টাইটেল সংটো শুনিব না
5: হয়
4: টাইটেল সংটো না
5: হয় হয়
4: ওকে ঠিক আছে আপোনাৰ নাম একবাৰ ভাল ভাল কৈ দিব নেকি
5: মোৰ নাম নবমী হাজৰিকা
4: নবমী হাজৰিকা
5: হয়
4: গোলাঘাট পৰা নেকি
5: গোলাঘাট বৰপথাৰ
4: গোলাঘাট বৰপথাৰ পৰা
5: একদম
4: খুশি পাইলে
5: আজি বহুত খুশি পাইছে আপোনালোকৰ অনুষ্ঠান বিলাক শুনি থাকো ভাল লাগে অনুৰোধ
4: মাঙিয়া গানাটো বজাই দিব শুনি বুলি এনজয় কৰিয়া থেংক ইউ ৱেল লিছনাৰ্ছ খান এইটো পহিলা গীত মাঙি কিনে পঠাই আছে গোলাঘাট পৰা এইটো তাই এইটো গানা মাঙি আছে ডেট ইজ খুবা চানু আৰু আলকা ইয়াক নিকলকা ৱাজতে ফিল্ম আছে বাজিগাৰ চ' এইটো টাইটেল চংটো এতিয়া শুনি লোৱা হ'ব

0: हेलो।
1: हेलो सर, नमस्कार।
0: हाँ नमस्कार नमस्कार।
1: कुलमणि बरा কৈ আছে না?
0: ओके কুলমণি বৰুৱা, আজি বেছি দিন পিছতে আপুনি লগা অৱস্থা শুনি আছে।
1: ওই স্যার কলটো লগাই থাক, সব দিন লগাই থাকে, নেলাগে।
0: হয় এনেকুৱা থাকে তো এংগেজ হৈ যায় না, আচল তো ফোন তো এংগেজ হৈ যায়, এইটো কাৰণে হৈ
1: হয়
0: থাকিব। তো আপুনি কেনেকুৱা, ভাল আছে না কুলমণি?
1: ভাল আছে স্যার। আজি মার্কেটে যাইছে, মার্কেটে সপ্তাহী মার্কেট,
0: ওকে
1: মার্কেটে যাই কিনে তো চব্জি নিছে, তামোল নিছে, এনেকা বস্তু বেশি কিনা, এই ভাত খাই তো অলপ আরাম করি কিনে এফে শুনি আছে।
0: ওকে আপনার কোন জায়গাতে, কি জায়গা আছে নাম তো কলমনি?
1: গোলাঘাট ডিস্ট্রিক্ট সুঙাজান।
0: গোলাঘাট ডিস্ট্রিক্ট সুঙাজান না?
1: হয়, একদম নাগাল্যান্ড, একদম সামনে সামনে আছে।
0: হয় সুঙাজান তো নাগাল্যান্ড ওচরতে আছে। হয় হয়
1: এইটো নিউল্যান্ড বস্তি ওচরতে আছে আমার।
0: ওকে ওকে।

ফোন ইন প্রোগ্রাম দেট ইজ আপনারে পছন্দ করিয়া গানা মানে আপনি কি মাঙি আছে মতো বিচার বাজাই দিয়ে প্রোগ্রাম আছে তো আগে এটা মাঙি আছে তো ওই গানা তো বাজাই কিনা শুনাই দিব।

0: हेलो
1: हेलो सर,
0: हेलो हाँ हेलो हाँ
1: हेलो, हाँ
0: हेलो
1: नमस्ते
0: नमस्ते नमस्ते।
1: सर।
0: ফাগু ওৰাং। আচ্ছা, আজিতো একদম নাহনীয়া মানুহ লগতে পাই আছে তো
1: আগত পঢ়িছো।
0: আগত কৰিছে হলে মই আজিয়ে লগ পাই আছে না।
1: হয়
0: হয় হয় ঠিক আছে ফাগু, আজি কি গানা শুনিবলৈ মন আছে আপুনি?
1: আজি শুনিব কুমার শানু, অলকা ইয়াগনিক আর উদিত নারায়ণ লাগা অবস্থায়।
0: ফিল্ম লা নাম কবি
1: ফিল্ম লাগার নাম হচ্ছে করণ অর্জুন,
0: করণ অর্জুন না?
1: বন্ধন টু প্লেয়ার কে বন্ধন হ্যায়।
0: করণ অর্জুন, ও বন বন ভন ভঙ্গদা পহলে আজা, এটা নাকি?
1: হ্যাঁ, বন্ধন টু প্লেয়ার কে বন্ধন হ্যায়।
0: আচ্ছা আচ্ছা, কোনটো গানা কৈছিলে আপুনি?
1: বন্ধন তো প্যার কা বন্ধন হ্যাঁ।
0: ইয়ে বন্ধন তো, ও আচ্ছা আচ্ছা, কুমার শানু উদিত নারায়ণ আলকালা আওয়াজ না?
1: হয় হয় হয় হয়
0: আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বজাই দিব তো বজাই দিব।
1: হয়
0: তো কোন কে ডেডিকেট করবলে আছে তো গানা?
1: ডেডিকেট তো বহুত আছে, হলে বি কেটামান খবর বেশি নকব।
0: ওকে কই দিবি।
1: সুনিতা বসুমতারী আছে,
0: ওকে
1: মাইকেল মুন্ডা, আৰু ৰমেশ পাত্ৰ,
0: অকে
1: শিকাৰী ৰংফা, আৰু ধনঞ্জয় আছে।
0: আচ্ছা,
1: আৰু বহুত আছে, তো নামটো ইমান নকওঁ।
0: অকে অকে ঠিক আছে, টাইম পাই যাতে নাম সব কৈ থাকে। তো ঠিক আছে ফাগু, আপুনি ফাগু ৰং কোৱা তো মই একদম আজি শুনি আছে আপোনাৰ আৱাজটো, মানে মেছেজটোতো দেখি থাকে হ'লে বি শুনিয়া নাই না আৱাজটো। তো বাজাই দিব, শুনি কিনে এনজয় কৰিবি দে।
1: ঠিক আছে,
0: ওকে থ্যাংক ইউ।
1: থ্যাংক ইউ।
0: ওয়েল, প্রোগ্রামটি আকু শুনিব আপনাদের, কুমার শানু, উদিত নারায়ণ আর আলকা ইয়াগনিক লেখা ওয়াস্তে, ফিল্ম আছে করণ অর্জুন।

0: हेलो
1: हेलो,
0: हेलो
1: कैसे? यस,
0: भले तो रुकले तो अजी किन का हता तेरे
1: का लाइन मान तेरी डायल करना है 400 टाइम्स डायल कोई रे ना
0: ओए
1: ये
0: इंग्लिश थकी तो
1: कम
0: की
1: का लाइन
0: करू तो
1: मान
0: किन का
1: तेरी
0: हता ते
1: बिल्कुल
0: वेदर तो
1: एक गोरा मचा हो
0: हो तो पानी गिरे ना ना
1: পানী তো পৰা নাই। হলে মানুহ কাৰণ ৱৰ্ল্ড কাপ চাৰাটো না উঠি কিনে আছে বেছি মানুহ।
0: এনেকুৱা হ'ব তো দেৰি বেছি লেট
1: মই আজি মৰ্ণিং মেছেজ দিছে নহয়
0: হয় হয় হয় মই
1: ৱৰ্ল্ড
0: পঢ়িছোঁ
1: কাপ তে দিন দে মানুহ ঘুমাই ৰাতিৰে মানুহ না ঘুমাই যায় না।
0: উপায় নাই চাহ খান ইণ্টাৰেষ্ট খান তো চাব লাগে মই বি ইণ্টাৰেষ্ট আছে হ'লেও কি কৰোঁ মই খান তো ডিউটি থকা কাৰণে তো ৰিস্ক ল'ব নাপাৰে না
1: হয়তো
0: স্পেচিয়েলি মৰ্ণিং ডিউটি থকা যাতে এনেকুৱা দিগদাৰ হৈ যায় তো আজি কি ফিল্ম শুনি বুলি মন আছে কবিলে
1: Tarzan, the Wondrous Car.
0: টার্জান দ্য ওয়ান্ডার কার না ওকে
1: ওই
0: বাজাই দিব তো
1: এনি এনি তাদের টাইটেল সব নয় না আমার কোনো করলে
0: ঠিক আছে উ লালা রে এইটো বাজাই দিব
1: ঠিক আছে।
0: তুমি ভালে আছে গানটো শুনি বোলে বিয়াতে
1: ওই
0: নহয় ঠিক
1: আরে
0: আছে
1: ডেডিকেশন ডেডিকেশন তো আম্মা বসুমতারী, বিমল বসুমতারী, সুনিতা বসুমতারী, অঞ্জলি বসুমতারী, রমেশ পাঠন, রমেশ ত্রিপাঠী,
0: ওকে
1: রাকেশ কুমার, চিবাকে জামিয়া, বকুল ধর, চব্বিশ ব্রাদার্স, যোজেন্দ্র রোনফার, সুনীল পানস, হিতেন্দ্র দাস, দেবাশী হাজারিকা।
0: ওকে
1: আপনি যে
0: ওকে থ্যাংক ইউ
1: বাক্যান মন্দা মন্দিরা
0: ওকে
1: রঙে হব
0: ঠিক আছে ঠিক আছে মই এইটো গানাটো বজাই দিব কিন্তু পয়লা মই নিউজ হেডলাইন্স পড়ে দিব এইটো পিছতে এটা আপুনি মাঙিয়া গানাটো বজাই দিব দে
1: ওকে থ্যাংক ইউ
0: ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ
1: ওকে
2: ওয়েফএম ট্রাগোব্যান্ড News, music, and entertainment. FM 103 megahertz.
3: Good afternoon. This is Akashvani Kohima, the news headlines. Prime Minister Narendra Modi holds wide-ranging and productive talks with New Zealand Prime Minister Christopher Luxon, covering trade and commerce, defense and security, education, sports, culture, and other key areas of cooperation. Central Bureau of Investigation registers a case involving alleged fraud of over 133 crore rupees against the directors of a Mumbai-based private company. The agency conducted searches at multiple premises linked to the accused in Mumbai, Maharashtra and Kochi, Kerala. Niti Aayog signed statement of intent with Tata Motors Foundation to promote integrated rural development across aspirational blocks through convergence-based approach. Governor Nand Kishore Yadav visits Ayush Hospital at Chedema village, reviews the hospital's functioning, and interacted with doctors.

0: Hello.
1: Good afternoon, sir.
0: Good afternoon.
1: This is Amal Basumatari from Rangaparasonipura, sir.
0: Okay, Amal ji, what song you want to listen today?
1: Today I listening to the
0: Jan.
1: movie name Jaan. Yes, and song name Hum Aise Pyar Kare.
0: Jan film na? Jan film, only one song is there.
1: নো জান ফিল্ম আছে না,
0: ওই
1: আপনার মিউজিকটা শুনিয়ে থাকিছে আর বেলেগ বেলেগ গান আমি থাকি আছে আপনার মিউজিকটা কি
0: জান,
1: জান জান
0: জান না, JANN,
1: জে ডবল এন হেনকে,
0: ওই ইটু আছে, ওলি ইটু ফিল্মতে তো একটা গানা আছে, জান ও মেরি জান, ইটু আছে, জান কি কসম আছে, জান পেহচান, ইটু খান তো গানা থাকি আছে, ওলি জান তো একটা আছে খালি।
1: টাইমটো হলি বি যায় আছে, যি হলি বি বজাই দিবি একটা,
0: জানকি কসম পৰা বজাই দিব হলে,
1: হয় হয় হয়,
0: এইটো
1: আমি নাই,
0: আই জাস্ট কল টু সে আই লাভ ইউ না,
1: পুরা 4 মিনিট হে বাকি কিনা আছে,
0: হয় হয় এইটো এইটো মানে এইটো মই বজাই দিব আপনি শুনি,
1: তো মই আজি ডেডিকেশন দি বেশি করিবলে মন নাই আর
0: ঠিক আছে,
1: টাইম দি যায় আছে আর একজন মানুষ লগত কথা পাতিব বহুত মন যায় থাকিছিল, তাইখানকে নাম্বার দিব মন আছে, ফাগুরাম লগত বহুত দিন পুরা কথা করিবলে মন থাকি আছে, হলিবি তাইখান লগত কানি হব পারা নাই,
0: ওকে ওকে,
1: মোৰ লগত নাম্বারটো দিব খুজিছে, ফাগুরাম ইতিয়াবে যদি শুনি আছে কইলে মানে আপুনি ডায়েল করিবি,
0: ওকে
1: মোৰ ফোন নাম্বারটো হৈছে 9678
0: ওকে
1: 5353 95,
0: ওকে ওকে
1: নাম্বার রিপিট এগেন 9678 5353
0: ওকে
1: এন্ড 95,
0: ওকে ঠিক আছে,
1: আর পয়লা কলার থেকে পয়লা কল করেছিলেন নবমী হাজরিকা, তাইখানকে গানা খান ডেডিকেট করে দিয়েছে, আর হরসিং পান শোকে, আর
0: ওকে ঠিক আছে, তো থ্যাংক ইউ আমল, আপনি ফোন করে দিয়ার কারণে দে,
1: ওকে
0: ওকে থ্যাংক ইউ।

0: যায়, এটা এলিমেন্টস কান ঠিকঠাক জানি যায় না তাই, তো স্টোরি টেলিং দিবি বেশি পারি যায়। সো স্টোরি টেলিং আমি বেশি পাক্ত তাই করে দেয় গে ইন টার্মস অফ মিউজিক ভিডিও বি ইউজুয়ালি তাহলে ইনপুট আর মান উই নেভার থিঙ্ক উই নেভার প্ল্যান দ্য এম ভি ইন অ্যাডভান্স ইউজুয়ালি, তো তারে অন স্পট কি ওলাই যায় ইনি জানে আহ এটু করলে ভাবো নাকি এটু করলে ভালো নাকি অন স্পট ইনি জানে ইনাই হয়ে যায়।
1: That's actually awesome.
2: Yes.
1: Because
2: script na thai jai.
1: Right. Yeah. All impromptu, right?
2: Yeah.
1: All improvised. So I think we can kind of see that in your music video as well, because it is very fresh and it doesn't look contrived at all, because apna la acting kan bishi natural hai na. And speaking of acting, I think I have to direct this to Mr. Sudhito, the rhythm guitarist, right?
0: Yeah.
1: I think main character apni bishi thake na. বেশি ভক্ত আপনি দেখে অ্যান্ড মাইকি হারাই যাওয়া
0: লাভ ইন্টারেস্ট।
1: সো ইয়েস আই জাস্ট হ্যাভ টু পয়েন্ট দিস আউট বিকজ অফ কোর্স অল দ্য ব্যান্ড মেম্বার্স দে কন্ট্রিবিউট আ লট অ্যান্ড সো মোর লাইক একটা ইউ নো ফোর্টে থেকে, সো আই থিঙ্ক অ্যাক্টিং ইজ অলসো ইউ নো ওয়ান অফ ইয়র ফোর্টেস আই উড সে, বিকজ ইউ নো শাহরুখ খান লেভেল অ্যাক্টিং ইন ইয়র মিউজিক ভিডিওস আই ক্যান নোটিস দ্যাট রাইট। সো ইয়েস ডিড ইউ টেক লেসনস অন অ্যাক্টিং অর ইজ ইট সামথিং দ্যাট ইউ নো হ্যাপেন্ড ন্যাচারালি? Or were you in like drama school before? Would you like to share that?
0: My acting journey started when I was in Jakhama, St. Joseph College, Jakhama.
1: Right.
0: Our department, we have an annual theater days. Hotai Salek Park Kuta Kishira. So first year joined Kurshe. So ina thakishe, the history was like this. Hotai kiki hulibi. সিনিয়র খান চিঠি থাকি ছিল এটা ড্রামাতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার খান বা তাই লিখে দেখে, বাট থ্যাঙ্কফুলি সারপ্রাইজিংলি ওইটা ইয়ারে যে সে তো এনা হয়ে না মহানলা ক্লাসে ফার্স্ট যেন পাইছে তো তো তা তেরা জুই দুই লাগি দিয়েছে এনা করে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার মহান ক্লাসে চিঠি থাকিছে, তো তারা একটা প্যাশন একটা I didn't think of this as a full time kushipala kurule monjala something, didn't think of it that way, but itu khuise to graduate hoyise ina korna icha to khuise kina aisile thik corona hoyise aro tarwa thik monda ido Pinnacle Unscripted kina there was where Pinnacle Unscripted came to the scene tarwa aro shuru chhi tare aro acting kuri jaise to tare ina all those small things that was where I learned that was where ina kina alab sikina na alab jani na itu to thik nai I don't know kina hoina moi ekla ke bala se itu to moi kicha me dikhana e chotok to believe I try to keep it natural, I think.
2: Maybe last year that binge box na movie short movies competition na he got a best actor last year 2025.
1: Wow.
2: Yeah.
1: That's really awesome, congratulations once again.
2: It was open for all notice na
1: I think your band is very very fortunate, I would
2: yeah,
1: say.
2: Yeah, we are very fortunate.
1: They use the word self-sponsored, but you guys really are self-sponsored, right? Actor we band as a producer director so band as well, so I think this is really a self-made band, I would say. And yes, you know, guitar we bajao pare, acting we grow pare, gana we grow pare. I think that's you know one of the glues that keeps the band alive, right? So once again, congratulations on all your success as well.
0: Thank you.
1: And yes, kuidi college kan competition bhi thake in terms of you know all these kiko ekta underlying healthy competition, let's say.
0: Exactly.
1: So, I get Shah Rukh Khan, but I think it's a little bit of Amir Khan's storyline. He won the second round. It's a deep cut there. But yeah, congratulations to you guys once again, man. You know, hearing the backstory and Manon listeners can be sure you really won the you know, some of the, you know, gist from the band story, right?
0: Yeah.
1: So, you guys have provided so many. So, thank you for that. And, yes, we've talked a lot. Apna la gana oli oli bajai dise, but I'm sure that the listeners would love to hear a live you know rendition of one of your original songs. So I think you know, let's go for Kumze Nave, if I'm pronouncing it correctly.
0: Kumze Nave,
1: right?
0: Yeah.
1: So can we hear a little bit of that? I'm putting you guys on the spot, but can we hear a little bit of that, a live rendition?
0: Okay, sure.
1: LFM Tragophone.
0: Yeah, sure.
1: All right. Well, dear listeners, this is a Project 5PM still here in the studio with me, and they will be doing a live acoustic version of their original.

0: FM 드래곤밴
1: News, music, and entertainment.
0: FM 103 megahertz.
2: 아프니 힘드신 나이 나그네트 센서스 2027 님한테 ঘর গিনতি কাম শুরু হইছে এটি জানকারী খান লবল আছেন
3: ঘরটি থাকা দরকারি সুবিধা খান খাবলে পানি এলপিজি ইলেকট্রিসিটি স্যানিটেশন আর বাকি দরকারি জিনিস খান লাগা ডিটেইলস লব
2: দ্বিতীয় সেন্সাস অফিস মানুহন আপনার ঘরটি আহিব ঠিকঠাক জানকারী দিবি আর ভালসে পুরা মদত করিবি
3: আপনি খান লাগা মদত বিশেষ দরকার আছে আমি খান লাগা সেন্সাস আমি খান লাগা ডেভেলপমেন্ট
2: আপনি শুনিছে না নাই নাগাল্যান্ডের সেন্সাস 2027 নিমিত্তে ঘর গিনতি কাম শুরু হয়েছে এটি জানকারী খান লবল আছেন
3: ঘরটি থাকা দরকারি সুবিধা খান খাবলে পানি এলপিজি ইলেকট্রিসিটি স্যানিটেশন আর বাকি দরকারি জিনিস খান লাগা ডিটেইলস লব
2: তৃতীয় সেন্সাস অফিস মানুহন আপনার ঘরটি আহিব ঠিকঠাক জানকারী দিবি আর ভালসে পুরা মদত করিবি
3: আপনি খান লাগা মদত বিশেষ দরকার আছে আমি খান লাগা সেন্সাস আমি খান লাগা ডেভেলপমেন্ট
4: Hello, good evening, my dear friends, my lovely and awesome listeners. Apni khan sokhe program le swagat kori ase. Akashvani Kohima FM Chagban 103 MHz te. Apni khan laga host aru dost RJ Tamjan lagore. Well, my dear friends, apni khan sobhi jani ase. Aji dole ekta SMS request and the film songs program taki ase. To apni khan sokhe ekdam special swagat kori ase itu program de. Aru itu program de কি করে থাকি আছে এইটো সব আপনি খান রেগুলার লিসনার্স খান জানি আছে তো মাই ডিয়ার ফ্রেন্ডস টাইম নাফিলাবি ফোন উঠাবি আর মেসেজ বক্স দিয়ে যাই কিনা এফ এম স্পেস এইচ টাইপ করি কিনা আপনি লাগা রিকুয়েস্ট মেসেজ লিখি কিনা আপনি খান গিয়ে পঠাই দিবি এইটো ফোন নম্বরে ফোন নম্বর আছে 9436805333 আর একবার ফোন নম্বর কই দিয়ে আছে 9436805333 আপনি খান লাগা হোস্ট আর দোস্ত আর যেতাম জেনে আপনি খান লাগা মেসেজেস খান লই কিনা আপনি খান লাগা রিকুয়েস্ট সংস খান প্লে করে দিয়ে হব তো মাই ডিয়ার ফ্রেন্ডস আপনি খানি বানাই দিয়ে লাগা একটা প্লে লিস্ট হনি কিনা আমি খান শুরু করি হব আর ইয়াতে আপনি খান লাগা পয়লা মেসেজ আহি কিনা থাকি আছে আমাল বসুমাত্রী শোণিতপুর আসামরা তাই রিকুয়েস্ট করা লাগা গীত আমি খান পয়লা শুনি হব ফিজা ফিল্মরা উদিত নারায়ণ আর আলকা ইয়াগনিকা বাস্তে মিউজিক দিছে আন্নু মালিক লিরিক্স খুলজার আর তাই টুকি ডেডিকেট করে দিয়েছে বাইক্ষণ মুন্ডা বিমল বসুমাত্রী রমেশ পাত্র যোগেন্দ্র রম্পি হিতেন্দ্র দাস রুকুবলে মেথা সুনীতা অঞ্জলি আর সব সাধিকান কই কিনা তাইবার লিখিনা পতাই দিয়েছে তো অমল বসুমাত্রী শুনি কিনা এনজয় করবি আপনি রিকুয়েস্ট করে লাগা গীত

0: প্রোগ্রামটা কো দিয়েছে আমি খালদা গা রেগুলার লিসনার দেবাশিষ হাজারিকা মাজুলি আসামরা রিকুয়েস্ট করলাগা গীত আমি খান শুনি হব এক ফুল দো মালি ফিল্মরা মোহাম্মদ রাফি আর আশা বসলি অবস্থে মিউজিক দিছে রাভি লিরিক্স প্রেম ধাওয়ান আর তাই একটু গীত ডেডিকেট করে দিয়েছে সুনিতা বসুমাত্রী অঞ্জলি বসুমাত্রী ব্রেমিকা দেবা বৈখুন মুন্ডা অমল বসুমাত্রী প্রিয়া বড়ো লাকি রমেশ পাত্র বিমল বসুমাত্রী হিতেন্দ্র দাস আর রুকবেলা মেথা তো মাই ডিয়ার ফ্রেন্ডস শুনি কিনা এনজয় করবি এক ভুল দো মালি ফিল্মরা
1: ये पर्दा हटा दो

আমি খালাগাল দাসনার সোনারি চারাই দিও সোনারি আসামরা পাইখুন মুন্দা তাই রিকুয়েস্ট করা লাগা গীত আমি খান নেক্সট ডে শুনি হব জেহির ফিল্মরা উদিত নারায়ণ আর সূর্যা ঘোষাল অবস্থে মিউজিক দিছে রূপ কুমার রথর লিরিক্স শাকিল আজমি আর তাই এই গীতটি টিকেট করে দিয়েছে তাই লাগা লিসনার ফ্রেন্ডস অমল বসুমাত্রি বিমল বসুমাত্রি রমেশ পাত্র দ্রোণ পাত্র দীপাশিষ হাজারিকা ব্রহ্মজিৎ চক্রবর্তী হিতেন্দ্র দাস তাইখান সবকে ডেডিকেট করে দিবি মই কি ডেডিকেট করে দিয়ে আছে আর সব রেগুলার লিসনার্স কান গে ডেডিকেট করে দিবি কয়েছে মই ডেডিকেট করে দিয়ে আছে আমি খান সব মিলি কিনা শুনি হব জেহির ফিল্মরা শুনি কিনা এনজয় করবি মাই ডিয়ার ফ্রেন্ডস।

প্রোগ্রামত এতিয়া শুনিব লাকি বাথ্র গোলাঘাট আসাম তাই রিকুয়েস্ট করলাকে গীত জিন্দা দিল ফিল্মরা অতীত নারায়ণ অবস্থে মিউজিক দিছে নাদিয়া মার শ্রাবণ লিরিক্স সমীর আর অঞ্জন আর তাই এই গীত ডেডিকেট করে দিয়েছে রমেশ পাত্র দ্রোণ পাত্র বাইখন মুন্ডা অমল বসুমাত্রী বিমল বসুমাত্রী দেবাশিষ হাজারিকা যোগেন্দ্র রম্পি সোনালী এংটিবি নবামী হাজারিকা অঞ্জলি বসুমাত্রী সুনীতা বসুমাত্রী প্রেমিকা দেবা আর সব লিসনার্স কান গে কিনা লিখি দিয়েছে তো শুনে কিনা এনজয় করবি জিন্দা দিল ফিমরা

Well, my dear friends, আপনি খালগা বেশি মেসেজেস কান পাইকেনা থাকি আছে হলিবি আপনি কান সব জানি আছে হতাই নিচন আপনি কান সব লগা মেসেজ তো লবলি পারা নাই হলিবি মই অমিত কৰি আছে আমি খালগা আলাগ আলাগ লিসনার্স কান লাগা।

0: এফেক্টিভ হয়েছে বলে ট্রিটমেন্ট লোক পাব আর আপনার পেটে থাকা বাচ্চাকে ইনফেকশন খানপরা বাঁচাব পাব
1: এইচ আই ভি টেস্ট করবলে স্টেটে থাকা গভর্নমেন্ট হসপিটালস পুরাতে ফ্রি পড়া করব পাব
0: জানকারী এই আপনার কেটে আছে নাগল্যান্ড স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির পৰা।

0: আকাশবাণী কহিমা সাম লাগা খবর পড়ে আছে ভাবিনী কিকন। পয়লা হেডলাইন্স, ভারত আর নিউজিল্যান্ড লাগা সম্বন্ধ স্ট্রাটেজিক পার্টনারশিপতে বাড়াই দিছে। দুইটা দেশ লাগা ব্যাপার 2030 তে ডাবল করে কিনা 35,000 crore টাকাতে বাড়াবলে সেট করেছে। আরপিপি তো এনপিএফ লগতে মিলি যাইছে। চিফ মিনিষ্টার নিফিউরিও পরা নাগা পলিটিক্যাল ইস্যুকে সবসে ডাঙর উচ্চা জিম্মেদারি জানাইছে। ইউনিয়ন হেলথ মিনিষ্টার জগত প্রকাশ নাড্ডা কৈছে ওয়ার্ল্ড পপুলেশন ডে টু ভলেন্টিয়ার ফ্যামিলি প্ল্যানিং লাগা দরকারকে দেখায়। আর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট পরা গাড়ি খান্ডে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেটস লাগু করাইছে। ইতিয়া পুরা খবর। ভারত আর নিউজিল্যান্ড আজি তাইখান লাগা সম্বন্ধ একটা স্ট্রাটেজিক পার্টনারশিপতে উঠাই দিছে। আর অকল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তাই লাগা নিউজিল্যান্ড কাউন্টারপার্ট ক্রিস্টোফার লাক্সেন মাজতে কথা করে কিনা 5 সাল লাগা টার্গেট রাখি কিনে গুডস আর সার্ভিসেসতে সদায় সাল দুইটা দেশ লাগা ব্যাপার 2030 তে 35,000 crore টাকা দিয়ে ডাবল করবলে কথা করেছে। ডেলিগেশন লেভেল কথা বাত্রা করিয়া সময়তে কথা কই কিনা প্রধানমন্ত্রী মোদী কৈছে নিউজিল্যান্ডে তাই লাগা ভিজিট বাইলেটারেল রিস্তাদে ঐতিহাসিক মাইলস্টোন চিন করেছে আর দুইটা দেশ মাজ লাগা সম্বন্ধে তাজা গতি দিব।
1: লোকতান্ত্রিক মূল্যক মে দৃঢ় বিশ্বাস হামে নেচুরাল পার্টনার বানাতা হ্যায় মেড ফর ইচ আদার জেসা হ্যায় ইয়ে। और दूसरी प्रकार से दो मैरिटाइम देश के रूप में हमारा करीबी सहयोग इंडो पैसिफिक को एक नई ताकत देता है और शांति के हमारे जो लक्ष्य है उसको अचीव करने में हमारे संबंध एक नई ऊर्जा भर सकते हैं।
0: দুইটা দেশ মাজতে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট FTA কে তারিফ করে কিনা মিস্টার মোদী বরা FTA প্রসেসকে খাতা সময়তে শেষ করিয়া নিউজিল্যান্ড লাগা কোশিসকে সারানা করেছে। আর প্রধানমন্ত্রী লাকসেন আর তাই লাগা সরকারকে তাইখান লাগা লিডারশিপ নিমতে ধন্যবাদ দিছে। অফিসারদের কথা কই কিনা নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী আনাউন্স করেছে কি ভারত আর নিউজিল্যান্ড দরকার সেক্টরস খান্ডে মিলি কিনা কাম করিয়া বাড়াব কারণে ডাঙর ফ্রেমওয়ার্ক দিলাবলে একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বানাব।
2: Today I'm pleased to announce that Prime Minister Modi and I have agreed to elevate our relationship to a strategic partnership and this is a significant step forward in a world that is increasingly volatile and uncertain. Strong partnerships are more important than ever before and this provides a stronger platform for practical cooperation in prosperity, security and people to people connections.
0: রাইজিং পিপলস পার্টি আরপিপি আজি রুলিং নাগা পিপলস ফ্রন্ট এনপিএফ লগতে ফর্মালি মিলাই লৈছে। চিফ মিনিষ্টার আর এনপিএফ প্রেসিডেন্ট নিফিউ রিও বরা ইটু কদমগে নাগা মানু লাগা ভাল নিমতে মানু ভাবনা এক্সপিরিয়েন্স খান আর প্রেরণাগে ইকি লগতে আনিয়া কৈছে। মিস্টার রিও কৈছে নাগা পলিটিক্যাল ইস্যুকে সুলঝাবলেতো এনপিএফ আর পিপলস ডেমোক্রেটিক এলায়েন্স PDA সরকার দুইজন লাগাবি উচা জিম্মেদারি থাকি আছে। কৈছে পার্টিটো ইনক্লুসিভ ইজ্জত থাকে আর মঞ্জুর করব পারিয়া পলিটিক্যাল স্টেটমেন্ট বানাবলে জারি রাখিব। ডাঙর নাগা লাগা একটাকে ধ্যান দি কিনা তাই কৈছে নাগাল্যান্ড মণিপুর অরুণাচল প্রদেশ আসাম আর মায়ানমার খানকে তে এডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিজ পরা নাগা মানু লাগা বাটিয়া চীনকে কমজোর করব পারিয়া নাই।
3: It has always been strong desire and aspiration for the Naga people to come together as one family under one administrative umbrella. We must recognize the reality of the present, the expression of physical integration, or forget our collective aspirations. If physical integration cannot be immediately achieved, then we must constantly, tirelessly work towards emotional integration, social-cultural integration. This is our belief and we'll walk towards that. We must bring our people closer. We must build bridges between Nagas communities. We must strengthen people-to-people relationship. We must create platform for our youth, our women, our elders, our intellectual, our civil society organizations, and our political leaders can interact.
0: তাদের নাগা থাকিয়া জাগা লাগা ফিজিক্যাল ইন্টিগ্রেশনটো ইতিয়া জলদি হাসিল করব নারিব পারে। কিন্তু চিফ মিনিষ্টার পরা ইমোশনাল ইন্টিগ্রেশন নিমতে নাগা জাতিখান মাজতে সম্বন্ধ মজবুত করবলে কোশিশ জারি রাখবলে অনুরোধ করেছে। তাই মণিপুরে নাগা থাকিয়া খান লগতে প্রদেশ লাগা এসেম্বলি ইলেকশনস আগে NPF কে মজবুত করাবলে বি এপিল করছে। মিস্টার রিও কৈছে বিজেপি লগতে NPF লাগা এলায়েন্সটো নাগা লাগা চীন পরম্পরা আর খ্রিস্টান নিয়ম খান বাছাই কিনা জলদি পলিটিক্যাল সমাধান আনিবলে এম করিয়া লাগা আছে। RPP প্রেসিডেন্ট জোয়েল নাগা বরা মার্চ করিয়াদু ফর্মালি অ্যানাউন্স করে দিছে। 2020 ফর্ম করে কিনে পার্টিটু 2023 নাগাল্যান্ড এসেম্বলি ইলেকশনসতে ইকো সিট জিতিব পারিয়া নাই। আজিতো ওয়ার্ল্ড পপুলেশন ডে আছে। ইউনিয়ন হেলথ আর ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিষ্টার জগত প্রকাশ নাড্ডা আজি কৈছে কি ওয়ার্ল্ড পপুলেশন ডে টু ভলেন্টারি ফ্যামিলি প্ল্যানিং কিসিম কিসিম চয়েস লাগা জানানি আর স্বাস্থ্য পরিবার লাগা দরকারকে ইনক্লুসিভ আর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট লাগা ফাউন্ডেশন জানাইছে। একটা সোশ্যাল মিডিয়া পোস্টে মিস্টার নাড্ডা বরা Healthy time.

0: so far?
1: Well, I cannot think of one specific moment, but whenever we win any tournament, even if we don't get first, whenever we get second, third, that is, I consider that as a very proud moment for the team.
0: Are there any upcoming tournaments or competitions that you are preparing for?
1: As of now, we have qualified for the national tournaments, which is scheduled for November or December this year. So very soon, we'll start preparing for this tournament.
0: How long does the team prepare for any upcoming tournaments? Because I understand that a lot of your players come from so many different districts, right? From Longrang and Mogokchung and all these other places. So when do you come together? And then how long is the training sessions that you have before going on for a major tournament?
1: It depends on the fund we have, the funds we get. Most of the times we practice 3-4 days. But if we get more funds, we go for at least a week. 3-4 days, 1 week is not sufficient, but we never get funds for 1-2 weeks, 3 weeks, 1 month. So with whatever we get, we try and practice for 3-4 days. That's all.
0: Okay. We have here Mr. Hang Mai. He is from Mon District. He is the defender for our Nagaland team. Thank you so much, Hang Mai. Abnidu itu blind football clear lagadu. Kotobra janishe aru kinarna interest hoyina itu de participate korule start korisha.
2: Thank you so much. Moi kinia time dia garne aro moi amian blind football khilule experience korado moi first mahan Longling de man blind home ekta taise. Tate cha bichi de ami friends kan no lok paina tate ba olap olap hoile sikina aise to moi first mahan tournament 2023 walina achidak moi nia tahanot ikilot peraina defender la position de khilina aise
0: apni laga story olap koigina mahana listeners kan gibi hunibo dibo to itu apni ru jonom time bara blind ho jaisina kinaga hoina itu blindness start hoise jonom bara start hoisina kinaga ase itu lok koi dibo parwa
2: moi bhal dagise bishi bhal jonom hoise holibi duniya de thakya de mte bemar alag alag pe lagina amian inega bi hoi jai to itu la de he ami thagi jaise to moi pacharem de 3 years inga thakya de mte moi typhoid bemar hoise hoise aro itu time de dysentery bimar go na ekta olai choise pet kan bikabo inya na na to tate ura he ami natikya ho jala je bale dai se moi pacha time de to
0: apni du itu sugubra na dikhi jado blessing nista bhabe na kinaga ase
2: hoy moi itu la de olop khobole mon jado moi pula de do moi bishi mon bikhai dai je de moi olop kilole moi sense na hai kidena kilole moi dinya de moi ekla inega blind hoina thakia asni ki নহলে মই একলা দুখ পাছ নেকি এনেবি মই ফিল কৰি থাকিছে হলে মই অলপ ডাঙৰ হৈ না মোলা ছাতি আনবি বেছি লগ পাই যাইছে না তো এনেহ বুজি যে মই আজি বেছি ৰিক্ৰেট খা আছে মই মই একলা নহয় মই কিলে মন চেতো কৰো না মই বি আকেৰে যাব মই চকু নাতি খা মানুহ একটা হলে মই কিনে হলে বি কি হলে মই কি পাৰে এইটো কৰি কিনে যাব একো নহয় এইটো দৈশৰলা প্ৰগ্ৰামে আছে না আমি আন কি ক'ব পাৰে মানুহ চব কিবি আলগ আলগ ব্লেছ কৰে মই কি চকু নাই কোমাটো ঠেং হাত নাথাকে মানুহে পিছে আছে তো তাহান কি ভাবি কিনা মই একো নহয় মই একলা নহয় গৈ না মই আজি তাক এনেয়া মই নিজৰ মন ডাঙৰ হৈ কিনে একটা এনেয়া থাকিয়া লাহে আছে মই না
0: আয়া এইটো শুনি কিনে ইমান খুচি পাইছে দে আপুনি লাভ কথাটোৰ পৰা মানুহ বেছিকে এনকাৰেজ কৰিব দে তো আপুনিতো খালি ফুটবল বি নাখিলে নহ'লে বি মই জানা লগা হিচাপ পৰাটো আপুনিতো অলপ চলপ বিজনেছ খান বি কৰেতো না সেইটো লগা পে অলপ কৈ দিবি না
2: হয় মই কেলে বোলে মখানটো আলাগ মানুহ নৰ্মেল মানুহ খান নিচিনা না কাম কৰি কিনে নিজৰ হাৰ্ডৱৰ্ক কৰি কিনে খাবলৈ নাপাৰি যায় তো নিজৰ অলপ হ'লে বি কিবা কৰিব নিমিত্তে আমি চতো মতো না আমি কি পাৰে এইটো বিজনেছ বি কৰে আৰু টাইম টাইম দে এইটো মই কি গিফ্ট দি কিনা আছে মোৰ লগত কি আছে এইটো লৈ কিনে খানাহান বি কৰি থাকে টাইম টাইম দে আৰু আমি আন ছাতি ভাই খান মিলি কিনে এনেকা নাগালেণ্ডলা নাম পৰা স্পৰ্টছ লা লাইন দিবি আমি এনেকা পেৰাই কিনে আহিলা একটা আছে মহিলা লাইফতে না
0: অ আচ্ছা তো খালি স্পৰ্টছ ফুটবল একলা নহয় আপুনি গানা বি কৰে কেনেকুৱা লাগা গানাহান কৰে এইটো
2: মেছেজ আছে কষ্ট না
0: আচ্ছা একো লাষ্ট মেছেজ দিবলৈ আছে না নাই
2: মই লাষ্ট এটা মই লা মেছেজ না মই লা মন দে ভাবালা একটাহে ক'ব Mohan Kita Mohan tournament khelise etu la de olop kole mon ase de Mohan players kan na oi Mike kan do khali one times na par hi khili na aise to etu bijite Mike kan do jao parane ole motan do tai sa Mohan participate kore inya orna ahya dem de Mohan la coach kan na sir kan Mohan ki bishi bhal kai korise aur Mohan la goalkeeper kan na aur Mohan ki kun kun ba matap korise tahan gibi moi bishi khushi na ami la side prabi aro coach kan tahan tuk pailebi Mohan achun no jun mota kan sukuna tikhan ki kai korena pera to bishi Mohan ki bi bless ekta feel korena aro tahan gibi bishi bhal bhai so ba kai korena perai ami la chorni bi ku diktare hane achi tak to so moram bhai Mohan bhal ba birai na aise dorne Mohan na coach kan sir kan sob ki bi thank you so much mola side pra aro Mohan na players kan garne Mohan ke next time ahyala din to hilibi Mohan kote ki kurina jailibi amian nakamanu kan amian ke support kurina na pratna de hilibi alag alag side pane hilibi bichi amian mota plagyala inabi thagi jaise Mohan la tournament na to na itu arne ami last to itu hi kole mon jaise sir
0: aya hang mai itu apni ge aji ahina lok kurio para de man khushi paise de aru apni han man mon digina naga kurigina ami han nagaland state karne naga nam ani dia do man sob khushi ase de to thank you so much na tula time mohange dia karne aro all the best for your future
1: thank you
0: so kizal to what message would you like to give to our young people who are visually impaired and who wants to play football
1: first and foremost if they are studying they should focus on their studies first because there are no proper para sports infrastructures in our state as of now apart from that they can always keep in touch with us and come and participate with us during training sessions if they are free depending on the funds we get like I said earlier we always practice for 3-4 days or a week before leaving for any tournament but like I said earlier education comes first so they should focus on their studies first
0: so then Kaja what are the future plans for this blind football team
1: we will keep pushing we will keep participating we'll keep creating awareness we will continue to advocate for para sports across the state until blind football and other para sport receives the infrastructure and the recognition it deserves
0: thank you so much Kesalato for giving us a wonderful insight into what blind football is all about thank you so much for giving Akashwani your time today we are so glad that we could sit down together and discuss about this very special football team that we have here in Nagaland
1: thank you for having me
0: that was Mr. Kajalitio Zecho the coach of the Nagaland's men's blind football team and Hangmai who plays as the defender for our Nagaland team thank you so much dear listeners for tuning in to our program Until next week, this is your host, Sanchitan Muri, signing off for Akashwani Kohima.

প্রকমন আগু দিয়েছে ইয়াদও কে বারাত 1973 সাল লাগা ফিল্ম রা মোহাম্মদ রফি আর আশা ভোসলে অবস্থে মিউজিক দিছে আরদীপ বর্মন লিরিক্স মশরু সুলতানপুরি ওয়েল মাই ডিয়ার ফ্রেন্ডস ইটু গীত আমি এখন শুনি এতাম দে বলিউড লাগা ওয়ান অফ দ্য মোস্ট আই মিন ক্রিয়েটিং ওয়ান অফ দ্য মোস্ট রিকগনাইজেবল মিউজিক্যাল ইন্ট্রোডাকশন একটা স্পুন আর ক্লাস ক্লিক করে লাগা আমি এখন শুনি হব শুনি কিনা এনজয় করবি।